তুমি শরর তমু কি তু কাপুর মারি ফেরনারে A boteca, uma praça, filho. É a Mari no barzinho.